শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়াল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 5ই মে মঙ্গলবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনে শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। জাপান ও অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ অর্থনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার রূপরেখা তুলে ধরে একটি যৌথ ঘোষণাপত্র জারি করেছেন। প্রধানত জ্বালানি, অত্যাবশ্যকীয় খনিজ, খাদ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পদের সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করার ওপর এতে মনোনিবেশ করা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী তাকায়চি সানায় সোমবার তার অস্ট্রেলীয় প্রতিপক্ষ অ্যান্থনি আলবানিজের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। প্রায় 90 মিনিট ব্যাপী এই শীর্ষ সম্মেলনটি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকের শুরুতে তাকাইচি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমশ জটিল ও গুরুতর হয়ে উঠেছে। তিনি বলেন, এ কারণে বহু বছর ধরে সমমনা দেশগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্বের ওপর তিনি জোর দিয়ে আসছেন। তিনি এ ধরনের সহযোগিতার ক্ষেত্রে অস্ট্রেলিয়াকে শীর্ষস্থানীয় দেশ হিসেবে বর্ণনা করেন। তাকাইচি আরও বলেন, হালনাগাদকৃত মুক্ত ও উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় পরিকল্পনার অধীনে জাপান ও অস্ট্রেলিয়া আঞ্চলিক স্থিতিশীলতায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে তার প্রত্যাশা। তারা নিরাপত্তা সহযোগিতা নিয়েও আলোচনা করেন। জাপানের নৌ আত্মরক্ষা বাহিনীর উন্নত মোগামি শ্রেণীর জাহাজের ওপর ভিত্তি করে তাদের দেশ দুটি নতুন অস্ট্রেলিয়ান ফ্রিগেটের যৌথ উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে বলেও তারা নিশ্চিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী থেকে জাহাজগুলো সরিয়ে নেয়ার জন্য তার ভাষানুযায়ী একটি মানবিক প্রক্রিয়ার প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে ইরান জানিয়েছে যে চলমান সংঘাত নিরসনে তাদের সাম্প্রতিক প্রস্তাবের প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প রবিবার লিখেছেন যে মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী সোমবার সকাল থেকে হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলো সরিয়ে নেয়ার কাজ শুরু হবে। ট্রাম্প এই প্রক্রিয়ার নাম দিয়েছেন প্রজেক্ট ফ্রিডম। তিনি বলেন, এর লক্ষ্য হল মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির সঙ্গে জড়িত নয় এমন অঞ্চলের জাহাজগুলোকে সাহায্য করা। তিনি আরও বলেন, যদি কোনোভাবে এই মানবিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হয় তবে দুর্ভাগ্যবশত সেই হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক করে বলেছেন যে হরমুজ প্রণালীতে আমেরিকার যে কোনো হস্তক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এদিকে ইরানের তাসনিম সংবাদ সংস্থা এর আগে জানিয়েছিল যে ইরান এই সংঘাত নিরসনে 14 দফা প্রস্তাব পেশ করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম রবিবার সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে তাদের প্রতিক্রিয়া পাঠিয়েছে। তাদের দেয়া জবাব বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে বলে এতে আরও বলা হয়।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাসের 7টি সদস্য রাষ্ট্র ঘোষণা করেছে যে তারা জুন মাসে তাদের দৈনিক উৎপাদনের কোটা 1,80,000 ব্যারেলেরও বেশি বৃদ্ধি করবে। সংযুক্ত আরব আমিরাত জোট থেকে বেরে হয়ে যাওয়ার পর এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। সৌদি আরব ও রাশিয়া সহ দেশগুলো রবিবার একটি অনলাইন বৈঠকের পর এক বিবৃতি জারি করেছে। দৈনিক উৎপাদনের কোটা 1,88,000 ব্যারেল বৃদ্ধি করা হবে বলে তারা জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে যে শুক্রবার পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন বা ওপেক এবং ওপেক প্লাস থেকে তারা বেরিয়ে যাবে। রবিবারের বৈঠকে তারা অংশ নেয়নি। গোষ্ঠীটি মে মাসের জন্য দৈনিক 2,06,000 ব্যারেল তেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। 7টি দেশ জানিয়েছে যে তারা বাজারের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন অব্যাহত রাখবে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু পারস্য উপসাগরে থাকা জাহাজগুলোকে যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে অতিক্রম করার সুযোগ দেওয়ার জন্য তার ইরানি প্রতিপক্ষকে পুনরায় আহ্বান জানিয়েছেন। পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া সফরকালে মোতেগি জাপানের স্থানীয় সময় রবিবার ভোরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনে কথা বলেন। ইরানের অনুরোধে এই আলোচনা অনুষ্ঠিত হয় এবং তা প্রায় 20 মিনিট স্থায়ী হয়েছিল। আরাকচি মোতেগিকে তার দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত এবং ওয়াশিংটনের সঙ্গে সাম্প্রতিক আলোচনাসহ চলমান পরিস্থিতি সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। মোতেগি এরপর বলেন যে যুদ্ধবিরতি বজায় থাকবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা শীঘ্রই পুনরায় শুরু হয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছবে বলে জাপানের দৃঢ় আশা। তিনি ইরানের প্রতি সর্বোচ্চ নমনীয়তা প্রদর্শনেরও আহ্বান জানান। মোতেগি আরও বলেন যে হরমুজ প্রণালী দিয়ে সব দেশের জাহাজ যাতে অবাধে ও নিরাপদে চলাচল করতে পারে তা নিশ্চিত করার উপর গুরুত্ব দেয় জাপান। রবিবার ঐতিহ্যবাহী জাপানি ষাঁড়ের লড়াই দেখতে নিগাতা জেলার একটি শহরে দর্শনার্থীরা ভিড় করেছিলেন। এই প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ বিমূর্ত সাংস্কৃতিক সম্পত্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। মধ্য জাপানের ওজিয়া এবং নাগাওকা শহরে প্রতি বছর এই মৌসুমে বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ওজিয়া রবিবার 36টি ষাঁড় নিয়ে এবছরের প্রথম খেলার আয়োজন করেছিল। এই খেলায় দুটি ষাঁড় মুখোমুখি হয় এবং তাদের তত্ত্বাবধায়কদের উৎসাহব্যঞ্জক চিৎকারের মধ্যে শিঙে শিং লাগিয়ে একে অপরকে চেপে ধরে। পশুদের আঘাত পাওয়া থেকে বাঁচাতে প্রতিটি লড়াই ড্র করে শেষ করা হয়। প্রায় 1,000 জন সমবেত হয়েছিলেন। 80 কোঠায় বয়স এক দর্শনার্থী বলেন তিনি প্রথমবারের মতো এই খেলা দেখছেন এবং লড়াইয়ের সময় তীব্র উত্তেজনা সত্যি অনুভব করতে পেরেছেন। শহরটি নভেম্বর মাস পর্যন্ত প্রতি মাসে একটি করে টুর্নামেন্টের আয়োজন করবে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা। আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।